মানে উল্লেখ বন্ধ সকে আজ চার অর্ব সন্তাবন করোড় পচাশ লাখ রুপিয়া বরাবর কারবার আজ কারবার ২৫৯ কম্পানী কাজ শেয়ার মূল্য বড়া ১৩টা ঘটে বাকি ২টা শেয়ার মূল্য ভাবে স্থির রাখে বজার দুই কম্পানী লগানীকর্তা সর্বাধিক কমা যা শ্রীনগর এগ্রিটেক ইন্ডস্ট্রিজ সূর্যকুণ্ড হাইড্রো ইলেকট্রিজ রাখি কম্পানী শেয়ার মূল্য সকারাত্মক সর্কিট লাগে আত্মনির্ভর লঘুবিত্ত বিত্তীয় সংস্থা লগানী করতে লগানীকর্তা সর্বাধিক গুমা এস কম্পানী শেয়ার মূল্য নকারাত্মক সর্কিট লাগে র ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ কা বিজেতাহরুলে ঐতিহাসিক রূপমা পহিলো পটক চ্যাম্পিয়নশিপ রিং ঔঠি প্রাপ্ত গর্ন ভাগা ছন্। বিশ্ব ফুটবল সর্বোচ্চ নিকায় ফিফা কা অনুসার বিশ্বকাপ কা বিজেতাহরুলে ট্রফি র স্বর্ণ পদক কা সাথে চ্যাম্পিয়নশিপ রিং পনি প্রাপ্ত গর্ন ভাগা হন। আমেরিকা কো নিউইয়র্ক নিউ জার্সি রঙ্গশালা মা আউঁদো আইতবার রাতি পৌনে ১ বজে হুনে বিশ্বকাপ কো ফাইনাল মা উপাধি কা লাগি স্পেন র আর্জেন্টিনা বিচ প্রতিস্পর্ধা হুঁদৈ ছ। সেমিফাইনাল মা স্পেন লে ফ্রান্স লাই র আর্জেন্টিনা লে ইংল্যান্ড লে হরাউঁদৈ উপাধি নজিকই পুগেকা হন। ফিফা লে সন ২০২৬ কো প্রতিযোগিতা কো সম্বোধনা মা ২০২৬ স্থান চ্যাম্পিয়নশিপ রিং তৈয়ার পারেকো হো। বিজেতা টোলিকা সদস্যহরুলে ৩০টা ঔঠি প্রদান গরিনেছ ভনে বাকি ১৯৯৬টা আধিকারিক রূপমা ইজাজত প্রাপ্ত স্মৃতি সামগ্রীকা রূপমা বিশ্বভর উপলব্ধ গরাইনেছ। হরেক ঔঠিকো একাতর্ফ ফিফা বিশ্বকাপকো ট্রফি রহনেছ ভনে অর্কোতর্ফ প্রতিযোগিতাকো বিজেতাকো পহিচান ঝলকিনে গরি বিশেষ রূপমা তৈয়ার পারিনে আয়োজকলে জনায়েকা ছন্। यही खबर सँगै हामी हालखबरको अन्त्यमा छौं। हालखबर सक्नु अघि मुख्य मुख्य खबर शीर्षक परारका कर्मचारी व्यवस्थापनमा सरकारको सात बुने निर्णय पेन्सन वा उपादानमा निस्किएकालाई सदन्यवाद विदाई नयाँ भर्नामा कडाई आजदेखि आर्थिक वर्ष २०८३-८४ शुरू सरकारी कर्मचारीको बढेको तलब आजदेखि कार्यान्वयनमा कपिल वस्तुका सांसद शाह र कृष्णनगरका मेयर विरूद्ध पक्राउ पुर्जी जारी विरोधमा कृष्णनगर बजार बन्द बागमती प्रदेशमा मन्त्रालयको संख्या १४बाट ८मा झर्यो ६जना मन्त्री बिना विभागीय विवादमा तानियो दुर्गेश प्रियंकाको मास्टरनी गीत तत्काल हटाउन शिक्षक महासंघको माग देशभर मनसून थाप सक्रिय हुँदै भोलि रातिदेखि विभिन्न ठाउँमा भारी वर्षाको सम्भावना आजदेखि फेरि खुल्यो सदर चिडियाखाना आज नेपाल स्टक एक्सचेन्ज नेप्सेमा उच्च अंकको वृद्धि व्यवसायमा एआई प्रयोग सम्बन्धी रूपन्देहीका उद्योगहरूलाई तालिम र फिफा विश्वकपका विजेताले च्याम्पियनशिप रिंग पनि पाउने। साँझ ७ बजेको हाल खबर सकियो। सूचना सन्देश तथा मनोरञ्जनका लागि सुन्दै रहनुहोला रेडियो लुम्बिनी। नमस्कार।